নমস্কার শ্রোতা বন্ধুগণ, সকলকে আন্তরিক অভিনন্দন এবং আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকে শুরু করছি আমাদের বঙ্গভাষার অনুষ্ঠান সাতরং। অনুষ্ঠানটি আমাদের সম্প্রচারিত হচ্ছে আকাশবাণী চাইবাসা কেন্দ্র হইতে FM-এর 101.7 মেগাহার্টসে। আজ আমি উপস্থাপনায় রইলাম আমি তাপসী নন্দী। শ্রোতা বন্ধুরা, খেলা জীবনের জন্য কিন্তু খুবই একটি জরুরি বিষয়। প্রত্যেকের, বিশেষ করে যারা শরীর চর্চা এবং শরীরের দিকে ধ্যান রাখতে উৎসাহিত, তাদের জন্য খেলা একটা খুবই জরুরি বিষয়। তা আজ হলো আমাদের আন্তর্জাতিক খেলাধুলা দিবস, ইন্টারন্যাশনাল ডে অফ প্লে। যদি ভূমিকা বলা যায়, খেলাধুলা কেবল বিনোদন নয়, এটি জীবনের একটি অপরিহার্য অঙ্গ। শৈশব, কৈশোর এবং মানব জীবনের সামগ্রিক বিকাশে খেলাধুলার ভূমিকা অপরিসীম। আধুনিক যুগের যান্ত্রিকতা, ডিজিটাল পর্দার অতিরিক্ত ব্যবহার এবং প্রাতিষ্ঠানিক শিক্ষার ক্রমবর্ধমান চাপের কারণে আজকের শিশুরা তাদের স্বাভাবিক শৈশব এবং খেলার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এই জ্বলন্ত সমস্যাটি অনুধাবন করে এবং শিশুদের মানসিক, শারীরিক এবং সামাজিক বিকাশের জন্য খেলার গুরুত্বকে বিশ্বমঞ্চে পুনঃ প্রতিষ্ঠিত করতে জাতিসংঘ ইউনাইটেড ন্যাশনাল প্রতি বছর 11 জুন তারিখটিকে আন্তর্জাতিক খেলা দিবস, ইন্টারন্যাশনাল ডে অফ প্লে হিসেবে ঘোষণা করেছে। 2026 সালে এই দিনটি অত্যন্ত প্রাসঙ্গিক হয়ে উঠেছে, যার মূল বার্তা হলো খেলাধুলার অধিকার রক্ষা করা মানেই শৈশবকে রক্ষা করা। আন্তর্জাতিক খেলাধুলা দিবসের ইতিহাস ও প্রেক্ষাপট বললে, ইতিহাসের পাতায় তাকালে দেখা যায় শিশুদের অধিকার রক্ষায় জাতিসংঘের কনভেনশন অন দ্য রাইটস অফ দ্য চাইল্ড এর 39 নম্বর অনুচ্ছেদে শিশুদের খেলার অধিকারকে একটি মৌলিক অধিকার হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছিল। তবে একটি নিশ্চিত বিশ্বজনীন দিবসের প্রয়োজনীয়তা দীর্ঘদিন ধরেই অনুভূত হচ্ছিল। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা

যেমন ইউনিসেফ, সেভ দ্য চিলড্রেন, লেগো ফাউন্ডেশন এবং বিভিন্ন দেশের সরকার যৌথ প্রচেষ্টায় 2024 সালে জাতিসংঘ সাধারণ পরিষদে একটি প্রস্তাব পাশ হয়। এই প্রস্তাবের মাধ্যমে প্রতি বছর 11 জুন দিনটিকে আন্তর্জাতিক খেলাধুলা দিবস হিসাবে উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। 2026 সালে এই দিনে বিশ্বজুড়ে স্লোগান দেওয়া হচ্ছে, প্রোটেক্ট প্লে প্রোটেক্ট চাইল্ডহুড, খেলা রক্ষা করুন শৈশবকে বাঁচান। এটি কেবল একটি উৎসব নয়, এটি বিশ্বের প্রতিটি শিশুর জন্য খেলার অনুকূল পরিবেশ তৈরি করার একটি বৈশ্বিক অঙ্গীকার। মানব জীবনে খেলাধুলার বহুমুখী করে তোলে। এর প্রধান বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করা যাক। সুপারশন এখন সামাজিক আধুনিক যুগে সমাজ ব্যবস্থা এবং খেলার অধিকারের সংকট আজকের একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে শিশুদের খেলার মাঠ সংকুচিত হয়ে আসছে। এই সংকটের পিছনে কয়েকটি প্রধান কারণ দায়ী। প্রথম হলো নগরায়ন এবং মাঠের অভাব। দ্রুত নগরায়নের ফলে আধুনিক শহর এবং শহর তলিগুলোতে কংক্রিটের জঙ্গল তৈরি হচ্ছে। বহুতল ভবনের ভিড়ে শিশুদের জন্য কোনো খেলার মাঠ বা পার্ক অবশিষ্ট থাকছে না। ডিজিটাল আসক্তি, স্ক্রিন টাইম, স্মার্টফোন, অনলাইন গেমিং এবং সোশ্যাল মিডিয়ার মোহে পড়ে শিশুরা চার দেওয়ালের মধ্যে বন্দি হয়ে গেছে। বাস্তব জগতে বন্ধুদের চেয়ে ভার্চুয়াল জগতের প্রতি তাদের আকর্ষণ বাড়ছে, যা তাদের একাকিত্বের দিকে ঠেলে দিচ্ছে। শৈশবের বাণিজ্যিকরণ ও পড়াশোনার চাপ, স্কুল বোর্ডিং, কোচিং এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার চাপে শিশুদের স্বাভাবিক শৈশব হারিয়ে যাচ্ছে। মা বাবার অতিরিক্ত প্রত্যাশার কারণে শিশুরা খেলার সময়টুকু বইয়ের পাতায় বা ল্যাপটপের স্ক্রিনে কাটাতে বাধ্য যাচ্ছে। আন্তর্জাতিক খেলা দিবসের মূল উদ্দেশ্য ও 2026 সালের থিম কি? 2026 সালের আন্তর্জাতিক খেলা দিবসের মূল থিম হলো প্রোটেক্ট প্লে প্রোটেক্ট চাইল্ডহুড। এই বছরের উদযাপনের মূল লক্ষ্যগুলি হলো আইনি সচেতনতা। বিশ্বের প্রতিটি প্রান্তে, বিশেষ করে অনুন্নত ও উন্নয়নশীল দেশগুলিতে শিশুদের খেলার অধিকার নিশ্চিত করা। ডিজিটাল ভারসাম্য, শিশুদের স্ক্রিন টাইম কমিয়ে মাঠের খেলায় ফিরিয়ে আনার জন্য অভিভাবক ও শিক্ষকদের সচেতন করা। অনুভুক্তি, ইনক্লাসিভিটি, প্রতিবন্ধী বা বিশেষভাবে সক্ষম শিশুদের জন্য এমন খেলার পরিকাঠামো তৈরি করা যাতে তারাও সমাজের মূল স্রোতে সামিল হতে পারে। সুরক্ষিত পরিবেশ, পার্ক এবং খেলার মাঠগুলোকে নিরাপদ ও দূষণমুক্ত রাখা যাতে শিশুরা নির্ভয়ে খেলাধুলা করতে পারে। এবার বিশ্বব্যাপী এই দিবসের উদযাপনের যদি পদ্ধতি বলা যায়, 11 জুন তারিখে বিশ্বজুড়ে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। স্কুল এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই দিনে কোনো প্রথাগত পড়াশোনা না রেখে সম্পূর্ণ দিনটি খেলাধুলা, নাটক

ব্যাপক এবং ঐতিহ্যবাহী খেলার জন্য উৎসর্গ করা হয়। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা পথ শিশুদের এবং সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে খেলার সামগ্রী বিতরণ করে। সোশ্যাল মিডিয়া, বিভিন্ন হ্যাশট্যাগ ব্যবহার করে বিশ্বব্যাপী সচেতনতা প্রচার চালানো হয়। বিভিন্ন দেশের সরকার এই দিনে নতুন খেলার মাঠ বা পার্ক উদ্বোধনের মতো ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করে। এবার যদি উপসংহার বলা যায়, তাহলে খেলাধুলা কোনো বিলাসিতা নয়, এটি প্রতিটি শিশুর জন্মগত অধিকার। একটি শিশু একটি সুস্থ, সবল এবং মানসিকভাবে দৃঢ় ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলতে হলে আমাদের অবশ্যই এ দিনটিকে মহত্বপূর্ণ বলে অভিহিত করতে হবে। এতক্ষণ আপনারা শুনছিলেন আন্তর্জাতিক খেলা দিবস, এই বিষয়টি নিয়ে একটু চর্চা। এবার শুনে নেব শ্রীকান্ত আচার্যের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনলেন শ্রীকান্ত আচার্যের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। এবার আজকের এই দিন অর্থাৎ 11ই জুন আরও কিন্তু একটি বিশেষ দিন, কারণ এই দিন ভারতীয় বিমান বাহিনীতে ব্রহ্মস ক্ষেপণাস্ত্র অন্তর্ভুক্ত করা হয়। আচ্ছা, ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের ভূমিকা কী? একবিংশ শতাব্দী আধুনিক যুদ্ধক্ষেত্রে সামরিক শক্তি এবং প্রযুক্তির শ্রেষ্ঠত্ব যে কোনো দেশের সার্বভৌমত্ব রক্ষার প্রধান চাবিকাঠি। ভারতের প্রতিরক্ষা ইতিহাসে প্রযুক্তির এক অনন্য এবং যুগান্তকারী মাইল ফলক হল ব্রহ্মস ক্ষেপণাস্ত্র। এটি কেবল একটি অস্ত্র নয়, এটি ভারতের আত্মনির্ভরতা এবং সামরিক আধিপত্যের প্রতীক। ভারতের DRDO এবং রাশিয়ার NPOM এর যৌথ প্রযুক্তিতে তৈরি এই ক্ষেপণাস্ত্রটি বর্তমান বিশ্বের দ্রুততম সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র। 2008 সালে এক ঐতিহাসিক দিন ছিল যখন এই বিধ্বংসী ক্ষেপণাস্ত্রটিকে আনুষ্ঠানিকভাবে বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া শুরু হয়। বিমান বাহিনীতে ব্রহ্মসের অন্তর্ভুক্তি ভারতের আকাশ সীমাকে অভেদ্য করে তুলেছে এবং ভারতীয় সামরিক বাহিনীকে দিয়েছে ডিপ স্ট্রাইক বা শত্রুর ভূখণ্ডের গভীরে আঘাত করার এক অজেয় ক্ষমতা। ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের নামকরণ এবং যৌথ প্রয়াস। ব্রহ্মস নামটির পিছনে লুকিয়ে আছে দুই বন্ধু রাষ্ট্রের ভৌগোলিক এবং সাংস্কৃতিক মেলবন্ধন। ভারতের পবিত্র নদী ব্রহ্মপুত্র এবং রাশিয়ার বিখ্যাত নদী মস্কোভা এই দুই নদীর নাম একত্রিত করেই তৈরি হয়েছে ব্রহ্মস। 1958 সালে ভারত ও রাশিয়ার মধ্যে একটি আন্তঃসরকারি চুক্তি স্বাক্ষরিত হয় যার অধীনে ব্রহ্মস এরোস্পেস গঠিত হয়। ভারতের দূরদর্শী বিজ্ঞানী এবং প্রাক্তন রাষ্ট্রপতি APJ আব্দুল কালামের অনুপ্রেরণায় এই প্রকল্প গতি পায়। এটি এমন একটি সফল যৌথ উদ্যোগ যা প্রমাণ করেছে যে দুটি দেশ মিলে বিশ্বমানের সামরিক প্রযুক্তি তৈরি করতে পারে। ব্রহ্মসের প্রযুক্তিগত বৈশিষ্ট্য এবং কার্যকারিতা।

ব্রহ্মস ক্ষেপণাস্ত্রে প্রযুক্তিগত উৎকর্ষতা এটিকে বিশ্বের অন্যান্য সমস্ত ক্রুজ ক্ষেপণাস্ত্র থেকে আলাদা করে তোলে। প্রাথমিক গতি দেয় এবং দ্বিতীয় স্তরে থাকে তরল জ্বালানি চালিত রামজেট ইঞ্জিন, যা একে সুপারসনিক গতি ধরে রাখতে সাহায্য করে। ভারতীয় বিমানবাহিনীতে ব্রহ্মস সুখই 30 MKI এর সাথে যুগলবন্দী। যদিও ব্রহ্মস প্রথমে নৌবাহিনী এবং স্থলবাহিনীর জন্য তৈরি করা হয়েছিল, তবে এর সবচেয়ে বিপজ্জনক এবং কৌশলগত রূপটি আত্মপ্রকাশ করে যখন একে ভারতীয় বিমানবাহিনীর প্রধান ফাইটার জেট সুখই 30 MKI এর সাথে যুক্ত করা হয়। আকাশ থেকে উৎক্ষেপণযোগ্য এই সংস্করণটির নাম ব্রহ্মস এ। এটি সাধারণ ব্রহ্মসের চেয়েও ওজনে কিছুটা হালকা, যাতে যুদ্ধ বিমানটি একে সহজে বহন করতে পারে। সুখই 30 MKI বিমানের মাঝখানের অংশে এই ক্ষেপণাস্ত্রটি স্থাপন করা হয়। বিমানবাহিনীতে এর অন্তর্ভুক্তি ভারতের সামরিক রণকৌশলকে সম্পূর্ণ বদলে দিয়েছে। এখন ভারতীয় যুদ্ধ বিমানগুলো শত্রুর আকাশসীমায় প্রবেশ না করে ভারতের নিজস্ব আকাশসীমার মধ্যে নিরাপদ দূরত্বে থেকে কার্য করে। তামিলনাড়ুর তাঞ্জাডুরে অবস্থিত বিমানবাহিনীর টাইগার সার্কাস স্কোয়াড্রন, যা ব্রহ্মস সজ্জিত সুখই বিমান দ্বারা পরিচালিত, তা পুরো ভারত মহাসাগরীয় অঞ্চলে ভারতের কড়া নজরদারি এবং আধিপত্য নিশ্চিত করে। প্রতিরোধ ক্ষমতা। ব্রহ্মসের নিখুঁত নিশানা এবং ধ্বংসাত্মক ক্ষমতার কারণে শত্রুপক্ষ ভারতের বিরুদ্ধে কোনো আগ্রাসী পদক্ষেপ নেওয়ার আগে 10 বার ভাবতে বাধ্য হয়। এটি ভারতের জাতীয় নিরাপত্তার জন্য একটি শক্তিশালী ঢাল হিসাবে কাজ করে। বিশ্ববাজারে ব্রহ্মস এবং রপ্তানি সম্ভাবনা। ব্রহ্মস কেবল ভারতের প্রতিরক্ষাই মজবুত করেনি, এটি ভারতকে একটি অস্ত্র আমদানিকারক দেশ থেকে অস্ত্র রপ্তানিকারক দেশের সারিতে দাঁড় করিয়েছে। ফিলিপাইন সহ দক্ষিণ পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশ ভারতের কাছ থেকে ব্রহ্মস ক্ষেপণাস্ত্র কেনার চুক্তি করেছে। বিমানবাহিনীর এই সফল প্রযুক্তি বিশ্বমঞ্চে ভারতের মেক ইন ইন্ডিয়া এবং আত্মনির্ভর ভারত অভিযানের এক বিশাল বিজ্ঞাপন হিসাবে কাজ করেছে। এখন যদি ব্রহ্মসের নিয়ে আরও বলা যায়, তাহলে এর বলতে হবে এর উপসংহার। এখন বলতে গেলে ব্রহ্মস আধুনিক যুগের একটি আমাদের জন্য খুবই দরকারি অস্ত্র। শ্রোতাবন্ধুরা, এতক্ষণ আপনারা শুনছিলেন ব্রহ্মসের স্থাপনার বিষয়ে একটু চর্চা। এবার আমরা শুনে নেব মিশন বাৎসল্য যোজনা কি। মিশন বাৎসল্য যে যোজনা হলো সেই শিশুদের জন্য যারা অনাথ, অর্থাৎ যাদের মাতা পিতা নেই, তাদের সরকারের তরফ থেকে তাদের সব রকমের সাহায্য, পুষ্টির দিক থেকে, পড়াশুনো

দিক থেকে সাহায্য করার জন্য সরকারের তরফ থেকে এই যোজনাটি চালানো হচ্ছে। এতে সেই শিশুদের, অনাথ শিশুদের কেউ যদি চায় তাকে নিজে দত্তকও নিতে পারেন এবং সরকারের তরফ থেকে তাদের জন্য একটি নির্দিষ্ট রাশি বরাদ্দ করা হয়েছে। তার জন্য আপনারা নিকটস্থ যেখানে শিশু সংরক্ষণ কেন্দ্র আছে তার সাথে আপনারা সম্পর্ক করতে পারেন। শ্রোতা বন্ধুরা, আজকে আর বিশেষ সময় নেই, তাই আজকের মতো আমাদের এই বঙ্গভাষার অনুষ্ঠান সাতরং এখানে সমাপ্ত করতে চলেছি। আজকের অনুষ্ঠান থেকে আমাকে, অর্থাৎ তাপসী নন্দীকে বিদায় দিন। নমস্কার।